শিক্ষানীতি 2020 থি আধার করা যা ছাত্র ছাত্রী মানে কমন আপ্লিকেশন ফর্ম থি নিজর পছন্দর মেজর মাইনর বিষয় বাছি পারবে। ইতার ছড়া অ্যাপ্রেন্টিসশিপ এম্বেডেড ডিগ্রি পাঠ্যক্রম লাগি বিল ছাত্র ছাত্রী মানে আবেদন করে পারবে। স্নাতক পাঠ্যক্রমকে এবার জুলাই 10 তারিখ তক মূল করবারকে বিভাগ তরফ লক্ষ্য রখা যাইছে। ভোটর তালিকাকে নির্ভুল আর স্বচ্ছ করবার লাগি রাজ্যে চালিথিবা স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর অভিযানর গলাকাল 12 নম্বর দিন সরিছে। গলাকাল তক রাজ্যে 3,15,00,000 নু অধিকা ভোটরকু ফর্ম বাঁটবার কাম শেষ হয়েছে। এবতক মোট 94.37% ভোটরক পাখে গণনা ফর্ম পৌঁছিথিবার ব্লক স্তরীয় অধিকারী সফল হয়েছেন। ই সংশোধন প্রক্রিয়াটি ফর্ম বণ্টন আর দাখল সময় জুন 28 তারিখ রয়েছে। এতির লাগি যেন ভোটার মানে এবতক ফর্ম দাখল নাই করে সেমানকু ধারিত সময় ভিতরে দাখল করবারকে প্রশাসন তরফ অনুরোধ করা যাইছে। কেন্দ্র সঙ্গীত নাটক একাডেমি তরফ 2024 আর 2025 বছর লাগি ভিন ভিন পুরস্কার ঘোষণা করা যাইছে। সেতির ভিতরে 7 জনকু একাডেমি ফেলোশিপ, 108 জনকু একাডেমি পুরস্কার আর 106 জন যুব কলাকারকু উস্তাদ বিসমিল্লা খান যুব পুরস্কার রয়েছে। সম্বলপুর বিশিষ্ট সম্বলপুরী নৃত্যগুরু রঞ্জিত কুমার নাগকু 2024 বছর লাগি কেন্দ্র সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার লাগি মনোনীত করা যাইছে। সম্বলপুরী লোকনৃত্যর ব্যাপক প্রচার প্রসার লাগি তাঙ্কর জীবনব্যাপী উদ্যম লাগি তাঙ্কু এই পুরস্কার দিয়া যাইছে। সম্বলপুরর প্রসিদ্ধ গণপর্ব শীতলষষ্ঠী যাত্রাকে সুরক্ষিত শৃঙ্খলিত আর ধুমধামতি পালন করবারকে জেলা প্রশাসন তরফ ব্যাপক প্রস্তুতি চালিছে। ই অবসরে গলাকাল বেলবুড়ে জিল্লাপাল সিদ্ধেশ্বর বলিরাম বন্দর আর মহানগর নিগম আয়ুক্ত রেহান ক্ষেত্রি সহরর মুখিয়া পড়া নন্দপড়া ঝাড়পড়া মুদিপড়াকে যাইকি সমীক্ষা করেছেন। লোকমানকর তরফ আসিথিবা ভিন ভিন সমস্যার সমাধান করা যাইকি বিভাগীয় অধিকারীমানকু সেসবর তুর্তি সমাধান লাগি জিল্লাপাল নির্দেশ দেইছন। এছনে আঞ্চলিক খবর ইন শেষ হলা। আরবলর আঞ্চলিক খবর শুনিপারবে রাতে 7 বাজিকি 2 মিনিট থি। জুহার।

শ্রোতাবন্ধু শুনেছেন ওড়িয়া চলচ্চিত্র গীত কার্যক্রম আম গীত আকাশবাণী রাউরকেলা কেন্দ্র পরবর্তী গীত শুনবা চান্দনাথ মেহতার চলচ্চিত্র গীত গাইছেন উদিত নারায়ণ এবং তপ মিশ্র রচনা অরুণ মন্ত্রী সঙ্গীত প্রেম আনন্দ।

আকাশবাণী রাউরকেলা শ্রোতা বন্ধু এতবে যে আপনার শুনে বিবিধ ভারতী কার্যক্রম কার্যক্রম শুণুচার আকাশবাণী রাউরকেলা কেন্দ্র কার্যক্রম প্রসারিত হচ্ছে এফএম ব্যান্ড রে 102.6 MHz যোগে আরম্ভ করুছু ভক্তিগীতর কার্যক্রম আরতী।

গোবিন্দ বসি নিজ রথে গমন কলে রাজপথে আনত সৌবীর পুরী মরুভুবন বেগে তরি তৎক্ষণে কুরুক্ষেত্র জিণি বন পর্বত তরঙ্গিণী পাঞ্চাল মৎস্য দেশ জিণি ইন্দ্রপ্রস্তরে চক্রপাণী মিড়ি করন্তি শঙ্খ নাদ খণ্ডিলা সংসার বিষাদ শঙ্খ শবদ শুণি কর্ণে ধর্মনন্দন তসমনে কুসুম বৃষ্টি পথে করি মঙ্গলে শুভে হরি হরি মিলিলে কৃষ্ণ পাশে যাই কিবা উপমা দেবী মোহি গোবিন্দ স্নেহ হৃদে বহি অনেক দিন ভেট পাই হৃদে লগাই পুনঃ পুনঃ নিবিড়ে কলে আলিঙ্গন ভীমসেন কু নমস্কার যেমন্তে সুহৃদ ব্যবহার মাতুল পুত্র পাই করে আন্তে ভিড়িলে প্রেম ভরে গোবিন্দ অর্জুন কুকরে বসাই অতি সুখ ভরে নকুল সহদেব দুই কৃষ্ণ চরণে শির দেই প্রণাম কলে জনে জনে সঙ্গে অনেক বিপ্রগণে তাহাঙ্ক পাদে দেই কর নমিলে ব্রহ্মাণ্ড

आकाशवाणी संबलपुर आंचलिक खबर पढ़ुचन संपा राय जुहार पहला मुख्य खबर नुआ दिल्ली नो नीति आयोग रो 11 नंबर परिचालना परिषद बैठक थी अध्यक्षता करले प्रधानमंत्री कहले भारत आत्मविश्वास आ दृढ़तार सहित विकास रो राहा थी आगे बढ़ुचे डबल इंजिन सरकार लगे ओडिशा अर्थनीति बरकस होचे कहले मुख्यमंत्री ओडिशार गुटे राज्यसभा आसन लगे निर्द्वंद थी निर्वाचित हेले बीजेपी प्रार्थी देवाशीष सामंतराय ओडिशार सहरांचल विकास मॉडल रो अध्ययन कले राजस्थान नु आसीथिबार उच्चस्तरीय प्रतिनिधि दल आउर आयबा 24 घंटा भितर राज्यर 14टा जिला नो जबर वर्षा लागि सतर्क सूचना जारी कला पाणीपाग विज्ञान केन्द्र एथर पूरा खबर पूर्थी अनिश्चितता आ अस्थिरता देखि जाउथिले भिल भारत आत्मविश्वास आ दृढ़तार सहित विकास रो राहाती आगे बढ़ी चलीचे बोली प्रधानमंत्री नरेन्द्र मोदी कहिछन नुआदिल्ली राष्ट्रपति भवन नीति आयोग 11 नंबर परिचालना परिषद बैठक थी अध्यक्षता करिकरी प्रधानमंत्री कहिछन विकसित भारत लक्ष्य पूरा करबा लागि केन्द्र आउ राज्यर सामूहिक दायित्व आहुरी बढ़ी जाइछे सहयोग संलाप आउ अभिज्ञता दियानिया राज्य मानकर भितरे मार्गदर्शक हेबार दरकार बोली प्रधानमंत्री ई अवसर कहिछन गुणात्मक शिक्षा चाहिदा आधारित दक्षता विकास आउ रोजगार सुजोग बनाबार प्राथमिकता हेबार दरकार सशक्त जुआन पीढ़ी ही विकसित भारतर चालक शक्ति हेबे बोली प्रधानमंत्री कहिछन नारी शक्ति हेउछन विकसित भारतर निही चास्थानु स्टार्टअप विज्ञान आउ नवसृजन तक सबु क्षेत्र थी महिला मानकर अवदान रहिछे राज्य माने महिला मानकर शिक्षा दक्षता सुरक्षा आउ सशक्तिकरण प्राथमिकता देबार कथा बोली प्रधानमंत्री कहिछन चलती बछर बैठक रो शीर्षक थिला विकसित भारत 2047 लागि समावेशी मानव विकास इथि मानव पूंजी उत्पादक रोजगार स्वास्थ्य पुष्टि आउ समता मर्यादा बागिर चारटा स्तंभ उपरे आलोचना हेतिला इथि ओडिशार मुख्यमंत्री मोहन चरण माझी जोग देकिरी कहिछन केन्द्र आउ राज्यन डबल इंजिन सरकार लागि ओडिशा अर्थनीति बरकस हेकिरी आगे बढ़ी चलीछे 2025-26 आर्थिक बछरे ओडिशार अर्थनीति 7.9% बढ़ीछे ओडिशा नीति आयोग फिस्काल हेल्थ इंडेक्स 2026 पहला ठान्थी रहिछे बोली मुख्यमंत्री कहिछन ओडिशा नो रेल भित्तिभूमिर विकास लागि 2026-27 आर्थिक बछरे केन्द्रीय बजेट थी 10,928 कोटी टंका व्ययवरत कराइ जाइथिबानु मुख्यमंत्री श्री माझी केन्द्र सरकारंकु धन्यवाद देइछन बैठक थी भिन्न भिन्न राज्य आउ केन्द्रशासित अंचल रो मुख्यमंत्री आउ उपराज्यपाल प्रमुख जोग देकिरी समावेशी विकास ढांचा उपरे मत विनिमय करिछन प्रधानमंत्री नरेन्द्र मोदी नेतृत्व थी गला 12 बछर भितरे देशर अन्नदाता मानकर जीवन थी सम्मान सुरक्षा आउ समृद्धि नुआ अध्याय सृष्टि हिछि बिहन बजार तक चासी मानकर कल्याण के केन्द्र करिकरी लागू करा जाइथिबार नीतिमान चास क्षेत्र के नुआ शक्ति देबार सहित चासी मानकर भितरे नुआ आत्मविश्वास सृष्टि करिछि सामाजिक गणमाध्यम थी उल्लेख करी प्रधानमंत्री कहिछन सरकार चासींकर कल्याण के सबुनो ऐतका प्राथमिकता देउछन चासी भाई आउ बहन माने देशर खाद्य सुरक्षा आउ समृद्धिर परिचय बोली श्री मोदी जोर दीछन बीजेपी प्रार्थी देवाशीष सामंतराय निर्द्वंद थी राज्यसभा के निर्वाचित हिछन उपनिर्वाचन परिचालना लागि नियुक्त रिटर्निंग अफिसर सत्यव्रत राउत श्री सामंतरायंकु जितिथिबार लागि सर्टिफिकेट प्रदान करिछन राज्यसभा उपनिर्वाचन लागि से बीजेपी तरफ प्रार्थीपत्र दाखल करिथिले आज उपरवेला 3 बजे तक प्रार्थीपत्र प्रत्याहार लागि समय धारी जितला हेले झनेन प्रार्थी भावे नामांकन दाखल करिथिबानु ई उपनिर्वाचन लागि आ भोटिंग रो आवश्यकता नाइ पड़ला हेति लागि तांकु निर्द्वंद थी विजयी घोषणा करा जाइछि ओडिया भर्चुआल एकाडेमी तरफ होइथिबार 10 दिनिया पोथी विज्ञान कर्मशाला आज उद्यापित होइछि राज्यर भिन्न भिन्न जागानो 52 जन छात्र छात्री गवेषक अध्यापक आउ प्रशिक्षार्थी इथि भाग नेइथिले तत्व भित्तिक आलोचना सहित क्षेत्रीय अनुशीलन लागि प्रशिक्षार्थी माने राज्य संग्रहालय परिदर्शन करिथिले उद्यापनी कार्यक्रम थी इलेक्ट्रोनिक्स आउ सूचना प्रजुक्ति विभाग अतिरिक्त मुख्य शासन सचिव विशाल कुमार देव मुख्य अतिथि भाव जोग देकिरी कहिथिले प्रशिक्षार्थी माने पोथी संग्रह सूचीकरण आउ फेर घाय लेखिकरी आमर ज्ञान भंडार के सारा पृथ्वीन प्रसार करबार थी भागीदार हेबे ए अवसर पोथी विज्ञान संबंधित गुटे बही भिल उन्मोचित हेइथिला आपण माने खबर सुनुछन आकाशवाणी संबलपुर केन्द्र नु एशिया उन्नयन बैंक एडीबी रो सहयोग थी राजस्थान सहरांचल पानीय जल स्वेरेज आउ भित्तिभूमि निगम आरयूआईडीपी
9 জনিয়া উচ্চস্তরীয় প্রতিনিধি দল ওড়িশা আসিকি রাজ্যর সহরাঞ্চল বিকাশ মডেলর অধ্যয়ন করিছন। ই দল ভুবনেশ্বর আুরীর প্রমুখ ভিত্তিভূমি প্রকল্প বুলি দেখবার সহিতে অধিকারী সহিতে আলোচনা করে। ওড়িশা অর্বান একাডেমির গৃহ নির্মাণ ও নগর উন্নয়ন বিভাগের অতিরিক্ত মুখ্য শাসন সচিব উষা পাঢ়ী রাজ্যর সফল পদক্ষেপ বাবদে তথ্য উপস্থাপন করে। রাজস্থান দল ওড়িশার জল যোগান আও নাগরিক কেন্দ্রিক সেবা মডেলকে প্রশংসা করবার সহিত নিজের রাজ্য প্রয়োগ করবার লাগি আগ্রহ দেখাইলে। ই গস্ত দুই রাজ্য ভিতরে জ্ঞান দিয়ানিয়া আও সহযোগকে আহরি জবর করবা বলে আশ করা যাচ্ছে। শ্রীমন্দির মুখ্য প্রশাসক ডক্টর অরবিন্দ পাঢ়ী শ্রীমন্দির বরিষ্ঠ অধিকারী সহিতে রথ তিয়ারি কাম সহিতে অলগা প্রকল্প কামর অগ্রগতি বাবদে আজ সমীক্ষা করছেন। পরম্পরা অনুসারে রথঘাট ঠুলাবার আর তিয়ারি কামকে সুরুখুরুতি আগকে বড়ুবানু সে সন্তোষ প্রকাশ করছেন। করতকলন পৌঁছিবার তালকাট জলদি চিরট করিকি অতকা গোটে সেট চারমাল গচ্ছিত রখবারকে সে নির্দেশ দিয়েছেন। শ্রীমন্দির পরিচ্ছন্ন তৈরি হতবার ফুল গুন্থা ঘর কামকে জলদি শেষ করবারকে যন্ত্রীকে কুহাযাইছে। গলাকাল মুখ্য প্রশাসক শ্রী গুণ্ডিচা মন্দির আও হরচণ্ডী সাই নথিবার সেবায়ত মানকর ঘর পরিদর্শন করেছিলে। রথযাত্রা আগুনু শ্রী গুণ্ডিচা মন্দির সবু তৈরি কাম আইবা 20 তারিখ তক শেষ করবারকে বিভাগীয় যন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। ছুয়ামানকর জীবন শিক্ষা ও বিকাশতি খেলর আবশ্যকতাকে জোর দেইকি আজ আন্তর্জাতীয় খেল দিবস পালন করা যাচ্ছে। ই বছর ই দিবসর বিষয়বস্তু রয়েছে খেল আউ শৈশবকে সুরক্ষা দেবার। মিলিত জাতিসংঘর সাধারণ সভাতে আন্তর্জাতীয় খেল দিবস পালন লাগি নিষ্পত্তি নিয়া যাইতিলা। 1999 জাতিসংঘ শিশু অধিকার সম্মেলনকে পহেলা করে অনুমোদন মিলিতিলা। ই আন্তর্জাতীয় চুক্তিনামা ফি ছুয়াঙ্কর বিশ্রাম ছুটি আউ বয়স অনুসারে খেল আউ মনোরঞ্জন কামটি লাগুথিবার সাংস্কৃতিক জীবন আউ কলা ক্ষেত্রটি মুক্তভাবে ভাগ নেবার অধিকারকে সুনিশ্চিত করছি। বৌদ্ধ জেলা হরভঙ্গা ব্লক নিপুণ বিদ্যালয় অনুষ্ঠাপন কার্যক্রম হয়ে যাইছে। গোষ্ঠী শিক্ষা অধিকারীকর অধ্যক্ষতাতে হইতিবার কার্যক্রমটি রাজ্য স্তরনু আসিথিবার ভিন ভিন অধিকারী শিক্ষক শিক্ষয়িত্রীকর ই বছরর যোজনা বাবদে অনুষ্ঠাপন রিপোর্ট দিয়া যাইথিলা। শিশু বাটিকানু মূল করিকি 3 শ্রেণী থি পড়ুথিবার ছাত্রছাত্রী মানকু ইথি গুণাত্মক শিক্ষা দেবার উপরে জোর দিয়া যাইছে। বরগড় জেলা রাজবোড়াশম্বর ব্লকে পঞ্চায়েতিরাজ ও পানীয় জল বিভাগের যুগ্ম সচিব জয়শ্রী মল্লিক গস্ত করিকি রাজ্য সরকারকর ভিন ভিন উন্নয়নমূলক কার্যক্রমর অনুধ্যান করছেন। জেলার কার্যকারী হওয়ার উন্নয়নমূলক কাম মানুষ ধারিত সময় ভিতরে শেষ করবার লাগি শ্রীমতী মল্লিক বিভাগীয় অধিকারী পরামর্শ দিয়েছেন। বৌদ্ধ জেলার এসআইআর প্রক্রিয়াকে সফল করবার উদ্দেশ্যে জেলা প্রশাসন তরফ ব্যাপক সচেতনতা সৃষ্টি করা যাচ্ছে। জেলার আদর্শ কৃষি বজার লোককলা জড়িয়ে সচেতনতা কার্যক্রম করা যাইছে। রাজ্য উচ্চ শিক্ষানুষ্ঠান স্নাতক পাঠ্যক্রমটি না লেখা লাগে আবেদন সময়কে আইবা 16 তারিখ তক পড়া যাইছে। ছাত্রছাত্রী মানে সামস পোর্টালটি আবেদন করে পারবে বলে উচ্চশিক্ষা বিভাগ তরফ সূচনা দিয়া যাইছে। আইবা 22 তারিখ উপরবেলা 2 বজে পহেলা মেধা তালিকা বাহারবা। 2026-27 শিক্ষা বছর না লেখা জাতীয় শিক্ষানীতি 2020 আধারতে করা যাবা। ছাত্রছাত্রী মানে কমন আপ্লিকেশন ফর্ম থে নিজর পছন্দর মেজর মাইনর বিষয় বাছি পারবে। ইতার ছড়া আপ্রেন্টিসিপ এমবিবিএড ডিগ্রি পাঠ্যক্রম লাগি ভিল ছাত্রছাত্রী মানে আবেদন করে পারবে। স্নাতক পাঠ্যক্রমকে আইবা জুলাই 10 তারিখ তক মূল করবারকে বিভাগ তরফ লক্ষ্য রখা যাইছে। পানিপাগ রাজ্যে আইবা 3-4 দিন ভিতরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ওড়িশা আসিবারে বলে ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র তরফ অনুমান করা যাইছে। পানিপাগ বিজ্ঞান কেন্দ্রর সূচনা অনুসারে রাজ্যর পাখাপাখি সবু জেলান কাল বৈশাখীর বলে আইবা 24 ঘন্টা ভিতরে হালকানু মধ্যম ধরনের বর্ষা হইপারে। বৌদ্ধ সহিতে 14টা জেলান জবর বর্ষা হইকি 50-60 কিলোমিটর বেগতি ধোকা হবার সম্ভাবনা আছে। আইবা 2 দিন ভিতরে দিনর সবুজহ তাপমাত্রা থেকে কেনসি পরিবর্তন নাইন, তার উত্তর 2-3 ডিগ্রি তাপমাত্রা কমিপারে বলে কেন্দ্র তরফ কুহাযাইছে। সিয়াড়ে কাল বৈশাখীর বলে রাজ্যের কেতেটা জাগান বর্ষা হয়েছে। গলা 24 ঘন্টা ভিতরে রেড়াখোল সবুন এতকা 29 মিলিমিটর বর্ষা রেকর্ড করা যাইছে। শেষে মুখিয়া খবর ফের গায়।
ନୂଆଦିଲ୍ଲୀର ନୀତି ଆୟୋଗର 11 ନମ୍ବର ପରିଚାଳନା ପରିଷଦ ବୈଠକଟି ଅଧ୍ୟକ୍ଷତା କଲେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ। କହିଲେ ଭାରତ ଆତ୍ମବିଶ୍ୱାସ ଆଉ ଦୃଢ଼ତାର ସହିତ ବିକାଶର ରାହାତି ଆଗକେ ବଢ଼ୁଛି। ଡବଲ ଇଞ୍ଜିନ୍ ସରକାର ଲାଗି ଓଡ଼ିଶା ଅର୍ଥନୀତି ବରଖସ୍ ହେଉଛେ କହିଲେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ। ଓଡ଼ିଶାର ଗୋଟିଏ ରାଜ୍ୟସଭା ଆସନ ଲାଗି ନିର୍ଦ୍ୱନ୍ଦ୍ୱ ନିର୍ବାଚିତ ହେଲେ ବିଜେପି ପ୍ରାର୍ଥୀ ଦେବାଶିଷ ସାମନ୍ତରାୟ। ଆଉ 24 ଘଣ୍ଟା ଭିତରେ ରାଜ୍ୟର 14 ଜିଲ୍ଲାର ଜବର ବର୍ଷା ଲାଗି ସତର୍କ ସୂଚନା ଜାରି କଲା ପାଣିପାଗ ବିଜ୍ଞାନ କେନ୍ଦ୍ର। ଆଜିର ଆଞ୍ଚଳିକ ଖବର ଇନ ଶେଷ ହେଲା। ଜୁହାର।

0: জুহার সমারু দাদা, জুহার জুহার।
1: জুহার বিরসু, জুহার জুহার। আর আমার চাষী ভাই বহন মানুষ ভি
0: জুহার।
1: আর স্বাগত আমার কিষাণবাণী কার্যক্রম ন। আর চাষী ভাই বহন মানে আমার এই কিষাণবাণী কার্যক্রমটা কেন্দ্র কৃষি মন্ত্রণালয় ভারত সরকার তরফ প্রসারণ করা যায়সি।
0: দাদা
1: হ্যাঁ বিরসু,
0: আমার চাষী মানুষ লাগি সরকার বনে রকম যোজনা মান করলেন।
1: হয় গা, চাষী মানুষ লাগে তো বহুত প্রকার যোজনা করা হচ্ছে।
0: আমার চাষী মানুষ কেনা উন্নতি হয়ে পারবা, কেনা করে সে অতকা উৎপাদন করে পারবে, তার লাগি বহুত নয় নয় যোজনা মান আসলান। আর সেই যোজনা মানকে আমার চাষী ভাই বোন মানে তার লাভ উঠাইকি লাভবান বি হয়ে পারুছন।
1: বিলকুল বিলকুল।
0: তো পহলা করি কথা হওয়া আমার যে মাইট, এই মাইট ন চাষবাস করুছু, মানে মাইটটা কেনা সুরক্ষিত হয়ে রহবা, আমার চাষ বাই যেতে সব রয়েছে এইটা কেনা করে সুরক্ষিত হয়ে রহবা, তার উর্বর শক্তিটা কেনা করে বজায় হয়ে রহবা, ই তার উপরে বি সরকার যোজনা করেছেন ক্ষেত বচাও অভিযান কহিকি।
1: হয় গা,
0: আর এই কার্যক্রম ন আমার বৈজ্ঞানিক মানে সামিল অছন, আমার কৃষি ভিত্তিক যেন বৈজ্ঞানিক মানে রহিছন ই মানে অছন, আর কৃষি বিজ্ঞান কেন্দ্র যেন রহিছে সেন আজ্ঞা মানে বি আমার ই কার্যক্রম ন সামিল অছন।
1: হয় গা,
0: কেনা করে আমার চাষী মানকে ই কথা মানকে সে মানে বুঝাই পারবে, তাকে প্র্যাকটিক্যালি দেখাইকি তাকে বুঝাইকি তানু সেমানে বি কেনা প্রোৎসাহন হেমে আমার জৈবিক চাষ করবার লাগি ই কথাকে নেইকি বনে রকমর কার্যক্রম মান করা হচ্ছে। আর সে কথা মানকে আমার চাষী ভাই বোন মানে শুনিকি জানিকি সে বাগির কাম মানকে করুছন, তাঁকর চাষবাসকে টিকে বদলে দেউছন।
1: বিলকুল বিলকুল। আর সেতির লাগে সেমানে চাষবাসরে উন্নতি পথরে বি যাউছন নেই কে?
0: হই হই। আর ই যেন রাসায়নিক খত সার মানকে ঘিনবার লাগি পয়সা খরচা বি হচ্ছে,
1: হয়তো
0: আর অলগা দেশরু বি আমদানি করে পড়ুছে ই খত সার মানকে, সে পয়সাটা তো আমার বঞ্চি পারবা।
1: বিলকুল বঞ্চবা গা।
0: আর আমার গাঁ ঘরে বনে রকমের গছপত্র মান রয়েছে, সে পত্র মানকে সংগ্রহ করমা কি যে গোবর রয়েছে তাকে কেনা উন্নত প্রণালীয় খত মানকে বনাই পারমা, আর আমার চাষবাস নিয়ে সেটাকে সামিল করে পারমা।
1: হয় হয় হয়। তো এটা তো এইভাবে ক্ষেত বচাও অভিযানরে সব কার্যক্রম রয়েছে।
0: হুম হুম।
1: হলে আর গোটে যে আমার আছে চাষী ভাই বহন মানকর লাগি কিষাণ কল্যাণ ভাগ টু।
0: হুম। আর ইন আমার সরকার
1: কিষাণ কল্যাণ ভাগ দুই।
0: হুম। আর ইন সরকার কানা কানা সব নয় নয় যোজনা মানকে আমার চাষী মানকর লাগি আনিছন ই সব কথা মান রয়েছে।
1: হয় গা।
0: তো পহলা করি আমার যে চাষবাস করুছু তার যে ফসলটা কেনা সুরক্ষিত হয়ে রহবা, কেনা নুকসান হয়ে গেলে বি চাষী কেনা ভরপাই পাই পারবা, তার লাগি পিএম কিষাণ বীমা যোজনা রয়েছে।
1: হয় হয়।
0: ইন আমার ফসল প্রাকৃতিক দুর্বিপাক নষ্ট হয়ে যাও কি জঙ্গলি জীবজন্তু মানে নষ্ট করে দেন ইন সেটা ভরপাই হয়ে পারবা।
1: হয় তো। আর আর গোটে বি রয়েছে যেটা কি এমএসপি মিনিমাম সাপোর্ট প্রাইস।
0: হুম। তো আমার যে বিকা ভঞ্জা কলা বেলকে তার দরদামটা নিহাতি বড়াইকি সরকার দেউছন। হ্যাঁ
1: হ্যাঁ।
0: যেটা করি আমার যেটা কি আমার চাষী মানকর উপরে তার প্রভাবটা নেই পড়ে কহিকি
1: সে মানে ঠিক হিসাবরে লাভটা পাবে নেই কে?
0: হই। আর আমি অলগা লোক মানকে বিক্রি করমা কি দলালি মানকে বিক্রি করমা বইলে সে মানে আমাকে ঠকি দেশন।
1: হয়তো।
0: তো আমি যদি সরকারকে বিক্রি গোটা করমা বইলে বনিয়া দরদাম থি আমি তার রেটটা পাই পারমা।
1: হয় হয় হয়।
0: আমার ধান হো কি গহম হো কি আমার তেলবিজা জাতীয় হো কি মান্ডিয়া হো কি যাহা বি হো যেন জিনিস মানকে আমি বিক্রি করমা আমার লেম্প মানকে কি সরকারি যে বিক্রয় কেন্দ্র মান রয়েছে সেন আমি উচিত দামটা পাই পারমা।
1: বিলকুল বিলকুল। বলে ইন নিশ্চিত আয়ের গ্যারান্টি আছে নেই কে?
0: হই হই।
1: তার সঙ্গে সঙ্গে বাজার যে উতার চড়া হচ্ছে দরদামটা সেতরু বি মুক্তি পাইবে।
0: হুম হুম।
1: বিক্রি আর খরদি তো এটা সহজ হয়ে গেল।
0: হই।
1: তার সঙ্গে সঙ্গে জৈবিক চাষ লাগে যে প্রোৎসাহন দিয়া হচ্ছে মানে রাসায়নিক সার নু সে মুক্তি পাইগলে।
0: হুম হুম। আর এই রাসায়নিক সার মানকে ব্যবহার করলে আমার পরিবেশ উপরে প্রভাব পড়ুছে।
1: হয় হয়।
0: তো সেনু বি আমি বঞ্চি পারমা।
1: হয়তো।
0: আর বিভিন্ন রকমের জ্ঞানকৌশল মানে বাহারিছে সে কৌশল মানকে আমার চাষবাস যেতেখানে সামিল করুছু আমার উৎপাদনটা বড়ি যাচ্ছে।
1: বিলকুল বিলকুল। তো যদি আমি জৈবিক পদ্ধতিতে চাষবাস করমা বেলে
0: হই
1: পর্যাবরণর বহুত লাভ হবা।
0: হই। যেটা কি মাইট, মাইট সুরক্ষিত হয়ে রহবা।
1: হ্যাঁ।
0: তার সঙ্গে পবন বি যে বিষাক্ত হয়ে যাচ্ছে সেনু বঞ্চি পারমা।
1: হয় হয়।
0: তার সঙ্গে পানি বি কিছু মাত্রা ইন প্রদূষিত হয়ে যাচ্ছে।
1: হয় তো।
0: তো সব জিনিস ইন প্রদূষিত হওয়ার বঞ্চি যাচ্ছে।
1: বিলকুল বিলকুল। আর বিরসু
0: হ্যাঁ দাদা,
1: তার সঙ্গে সঙ্গে पानी पैग हला के बजार दर हला ये जन खीर उत्पादन ई सब जन रही छि
0: होई होई
1: सेतिरे भी सुविधा होचे नै के
0: होई तो पहला करी जन पायन पागर सूचना जन मिलु छे अमर चासी भाई बहन मन के से माने आक्तुरियानु से माने सचेत नै पारु छन कि अमर फसलटा केते दूर गलानो ताके केनता संरक्षण करके रखमा कि आके केनता चासबास करमा हेले ई पायन पागटा अमर ऊपर किछि प्रभाव नै पड़े कहिकरी
1: होय होय होय
0: तो ई बगेर सुविधा भी हे पारु छे आरो बिक्री बटा लगी केन बजार नो केनता दरदाम रही छे ई कथा आमे जदि जानमा बोले केनो हेतका दरदाम थी बिक्री बटा हो छे केन बजार नो बोले से बजार नो आमे बिक्री बटा करमा बोले दुई पैसा हेतका मिली पारबा हमके
1: होय तो
0: आरो खीरो जन उत्पादन हो छे एखन खीरो उत्पादन बने करी बढी आइ छे आरो नंबर 1 थी अछि हमर ई भारत देश हां
1: तो ई भलिया किसान कल्याण भाग 2 रे सब कार्यक्रम माने रही छे नै के
0: होय होय आरो हमर डाली जातीय चास कहो कि माछ चास कहो ई ऊपर भी बने प्रोत्साहन मानो दिया
1: हो छे
0: आरो तेल बीजा कथा तो नहीं कहनो हमें सबे जानि छु ते तेल बीजा जातीय चास बास करमा बोले तेल रो जे असुविधा हो छे संकट हे जाउ छे खायबा तेल मानो इनु हमें मुक्ति पई परमा आरो अलगा देश रु का जे आमदनी करी करी हमें अचका दाम थी घिरी घिरी खायमा
1: होय तो आरो बिरसु
0: हां दादा
1: आरो गोटे कथा भूली जाउ छे जे
0: केन कथा
1: केन कथा बोले कृषि सखी कथा
0: बोले अमर जन बहन माने रही छन एसएचजी ग्रुप रो
1: हाय हाय
0: तांके सम्मानित करबा लागि ई सब करा हिचे जेन माने ई अमर चासबास संबंधित व्यवसाय माने करू छन बोले 30,000 नु एतका महिला मान के कृषि साथी रो प्रमाण पत्र भी दे सार लेनो
1: हाय हाय हाय हेलो बिरसु
0: हां दादा
1: आर गुडे कथा गा अमर जन भारत सरकार इथरो 12 वर्ष भी तांकर पूरी गला नगा
0: होई होई
1: नहीं का आरो ई 12 वर्ष भिजरेगा बहुत किछि उन्नति काम माने भी कराई छे नहीं का
0: होई होई जनता की ई कथा हैला हमर चास भीति की जन नुवा नुवा योजना माने कराई छे ई सबु शामिल होछे तानु अलगा क्षेत्र ने भी बहुत रकम रो नुवा नुवा योजना आसी छे जेन योजना मान के पाइकरी हमर देश रो लोक माने उन्नति
1: करी छन जहाँ भी होगा सब किसी रहला आमर ऊपर तार संगे सरकार आमर ऊपर जदि इवलिया नजर रखी थी
0: होई
1: आमर उन्नति लगे ताले निहाते आमर देश आग के बढ़वा नहीं के
0: होई दादा
1: हेले बिरसु
0: हाँ दादा
1: जोंगा जन चासी भाई बहन मन कर कथा पकासू के आज्ञा मन कर कथा भी पकासू
0: होई
1: बैठे की न सेटा आरंभ करमा
0: होई
1: बोले जो जणे अग्रणी महिला चासिंग करो तांकर चास बसर कथा सुनमा मुई तांकर संगे कथावार्ता हेचे आरो आजरो विषय वस्तु होउची धान मांडिया आरो भेंडी चास रो प्रस्तुति
0: होई मेले सुनु से कथा मनके
1: सुनु सुनु
2: नानी जुहार
3: जुहार आगे
2: निजर परिचय टिके कहबे
3: आगे मोर परिचय होउची चंपावती महंत लोहनीपड़ा ब्लॉक ग्राम होची सगड़िया पोस्ट ऑफिस होची नंबापड़ा
2: हां हां हां तो याचिन तो खरा दिन चालू छे आउ आपन कोराडे खरा दिनिया चास माने करसन के
3: आइया एबे तो जून आसी गला जून आसला परे आइया हमर टोली पकेबा धान चास पई आउ एबे चास करले भेंडी चासटा हमर अगस्त को बाहरिबो 3 मास रे बाहरिबो से हमर फरवटीटा भी बाहरिबो
2: तो इथरो धानचास लागे आपण करो जोताकुडा आरंभ हला न के
3: आइगा जोताकुडा हळ धरी देई छनी हळ होई जाई छनी तळी पकेबा पई वर्षा निके हे गेले तळी पकेबा आ एटा जून भितरे पकेबा ए जून भितरे पकेबा ताको माटी टिके हळ करबा तार घास सब मरि जीवो तापरे गोबर देवा गोबर देकी तळी पकेबा
2: तो इथरो केन केन सब किसम रो धान बिहन माने चास करबे बोली करे योजना रखी छन
3: आइया पूजा धान करबा आउ आमर भुवन धानटा सेटा छोट धानटा सेटा टिके लेट रे करबा आमे जुलाई रे देले अगस्त सेप्टेम्बर से पूजा सहित हबो आउ सब सब एका संगे हबो आउ पूजाटा टिके आगे रुइबा आउ भुवन धानटा टिके आमे पोरे देबा तोड़ी पोरे देले तोड़ी से एका संगे हबो आउ एका संगे हेले ना आगे हमको सुविधा काटी की धानटा आनबा पई आमर टिके सुविधा हिए
2: तो ये जन धान बिहन माने आपण केनु किनि करे आनुछन
3: आज्ञा आम लोहणी पड़ा दुकान रु आनु जो अच्छी दुकान
2: प्राइवेट दुकान मानी
3: हाँ प्राइवेट दुकान आगे तो आज्ञा सब धान आम लैंप रु आनु जदि लैंप रे सरी गला हेले हमको कि आनबा को पड़ुछि नाले लैंप रु कम रेट रे आम आनु जेनटा सस्ता सुविधा पाई के आम चासी मानकर पाई सेटा लैंप रे सरकार जुगौ केले
2: त तो ए जन धान माने सब चास करूछन प्रत्येक वर्षे तो केन प्रकार रे सब चास बास करूछन से आगर पुराना कालिया चास करूछन कि आजकल जन धाड़ी प्रणाली हिसाब रे चास बास करसन
3: एंगा सेटा फाउंडेशन अछि जो फाउंडेशन धानटा आनले आमे सेटा धाड़ी रुआ भी करूछु आ एमती भी रुछु पूजा धानटा तो धाड़ी रे रुइबान नै सेटा हमर देसी जो पूजा धानटा सेटा आमे एमती रुइ दउछु ସେଟା ଟିକେ ଅମଳ କମ ହିଁ ଆଉ ଯେନ୍ତା ଆମର ପ୍ରଡକ୍ସନ ଆକାରରେ ଯେନ୍ତା ଦଉଛନ୍ ଲାଇନରେ ରହିବା ଲାଇନରେ ଆମେ ହଳ କରିବା ସବୁ ଘାସ ସଫା କରିବା ହେଲେ ସେଇଟା ଅମଳ ଭଲ ହୁଏ
2: ତ ଆପଣ ସବୁକେ କାଁ କରି ଏଇ ଯେନ୍ ଧାଡ଼ି ପ୍ରଣାଳୀରେ ନେଇ କରବାର
3: ଆଜ୍ଞା ଧାଡ଼ି ପ୍ରଣାଳୀରେ କରବା ଯେ ସବୁଟା ତ ବଡ଼ ବଡ଼ ଯୋଉ କିଆରିଗା ଅଛି ନା ଆଜ୍ଞା ସେଇ କିଆରିଗା ଟିକେ ଆରାମସେ ଆମର ହଳଟା ବୁଲିଲା ହେଲେ ଟ୍ରାକ୍ଟର କିମ୍ବା ପାୱାର ଟିଲର ବୁଲିଲା ହେଲେ ସେଇଟା ଭଲ ହୁଏ ଛୋଟିଆ ଛୋଟିଆ ଗାଡ଼ି ଟିକେ ଜଗା ଅଛି ହିଡ଼ ଡେଗେଇକି ନେଲା ବେଳେ ସେଇଟା ଟିକେ ଭଲ ହୁଏ ନାହିଁ ସେଇଠୁ ସେଇଟା ପାଇଁ ଆମେ ଆମର ଦେହାତି ଦେଶୀ ଧାନଟା ରୋଇ ଦଉ ଆଉ
2: ତ ଖେତ ଜାଣିକରି ସେ ହିସାବରେ ରୁଆ ରୁଇ କରୁଛନ୍
3: ଆଜ୍ଞା
2: ଆଉ ଖତ ସାର କାଣ ସବୁ ବ୍ୟବହାର କରୁଛନ୍ ଆପଣଙ୍କର ଜୈବିକ ଖତ ମାନେ ବ୍ୟବହାର କରୁଛନ୍ କି ରାସାୟନିକ ଖତ ସାର ବି ବ୍ୟବହାର କରୁଛନ୍
3: ଆଜ୍ଞା ଯେତେବେଳେ ଆମେ ଏବେ ହଳ କିଆରି କଲୁ ବୋଲେ ତାପରେ ଖତ ବି ଦେଇ ଦଉଛୁ ତାପରେ ପଟାସ ବି ଦଉଛୁ ପଟାସ ଦେଲା ପରେ ସାର ଦେଇକି ରୋଇ ଦଉଛୁ ତାର ରୋଇକି ତିନି ଦିନ ହେଲା ହେଲେ ଆମେ ଘାସ ମରା ଦଉଛୁ
2: ଏଇ ଯେନ୍ ଘାସ ମରା ଯେନ୍ ଦଉଛନ୍ ତ ଏଥିରେ ଯେନ୍ ଧାନ ଗଛଟା ଭଲସେ ବଢି ପାରୁଛେ କି ଟିକେ ଦବି ବି ଯାଇସି
3: ନାଇଁ ଆଜ୍ଞା ଭଲସେ ଠିକ ଯଦି ଠିକ ପରିମାଣରେ ଯଦି ଔଷଧଟା ଆମେ ଠିକ ଦେଲୁ ବୋଲେ ଠିକ ହଉଛି ଆଉ ଟିକେ ସେଠି ଆମକୁ ଟିକେ ଡୋଜ୍ ଟା ବେଶୀ ପଡିଗଲା ହେଲେ ଆଜ୍ଞା ଧାନଟା ଟିକେ ଉଠବାର ଲାଗି ଟିକେ ବହୁତ କଷ୍ଟ ଲାଗୁଛି ତାରପରେ ହେଠୁ ଧୀରେ ଧୀରେ ଉଠିକି ଭଲ ହେଇଯିବ
2: ତ କେତେ ବର୍ଷ ଥରେ ଆପଣଙ୍କର ଧାନ ବିହନ ମାନେ କେତେ ବଦଳାସନ କେ
3: ଆଜ୍ଞା ବଦଳଉଛୁ
2: କେତେ ବର୍ଷ ଥରେ ବଦଳାସନ
3: ଆମେ ଆଜ୍ଞା ତିନି ବର୍ଷରେ ଥରେ ବଦଳେଇ ଦଉଛୁ
2: ଆଉ ଏ ଯେନ୍ ଧାନ ଚାଷ ମାନେ କରୁଛନ୍ ଆପଣଙ୍କର ଆଡେ ବିଶେଷ କରି କେନ୍ କେନ୍ ପ୍ରକାର ରୋଗ ପୋକ ସମସ୍ୟା ବେଶୀ କରି ଦେଖାଯାଏସି
3: ଆଜ୍ଞା ଧାନଟା ଯେତେବେଳେ ବଢେଇଗଲା ସାର ଫାର ଦେଇକି ଆମେ ଯେତେବେଳେ ୟୁରିଆ ଫିଉରିଆ ଦେଇକି ବଢେଇଗଲୁ ସେଟା ଗୋଟେ ଆଜ୍ଞା କଣ କଣ ନା ସେ ଗଣ୍ଠି ପୋକ ଗଣ୍ଠିଗାରେ ଲାଗୁଛି ସେଇ ପୋକଟା ଗୋଟେ ହଉଛି ଆଉ ଗୋଟେ ସେଇ ଧାନ ସବୁ ଟିକେ ବଢେଇଗଲା ବେଳେ ଟିକେ ଆଉ ଗୋଟେ ବମା ସାଇଡ୍ର ବମା ଭଳିଆ ପୋକଗା ଯୋଉଗା ଉଡି ପାରୁଛନ୍ ସେଇ ପୋକଗା ବସୁଛନ୍ ଆଉ ବେଳେ ବେଳେ ସେ ଝିଟିକା ଗୋଟେ ଗୋଟେ କାଟି ବି ଦଉଛନ୍ ଗଛ ଗାକୁ ସେଇ ଭଳିଆ ପୋକଗା ଟିକେ ଇଏ ହଉଛନ୍ ଆଉ ଧାନ ପତର କା ବି ନାଲିଆ ହେଇଯାଇ ନା ଆଜ୍ଞା
2: ସମସ୍ୟା ହେଲେ କାଣ କରସନ୍
3: ସେଇ ସମୟରେ ସେ ଗଛଟାକୁ ଆମେ ଉଠେଇକି କୃଷି ଅଫିସ କେ ଯାଉ କୃଷି ଅଫିସ କୁ ଯାଇକି ଦେଖାଉ ସାର ଆଜ୍ଞା ଦେଖିଲେ ହେଲେ ସେଇଠୁ ଆମକୁ ଔଷଧ ଦିଅନ୍ତି ଔଷଧ ଦେଲେ ଆମେ ସେଇ ଔଷଧଟା ଆଣିକି ଗୋଟେ ଲିଟର ହିସାବ ମାନେ ଯେତିକି ପକେଇବା କଥା ଡଜଟା ଦେବାକେ କହିଥିନ ସେଇ ଅନୁସାରେ ଡଜଟା ଦେଇକି ଆମେ ସ୍ପ୍ରେ କରୁ
2: ମାନେ ଧାନ ଗଛରେ ଯାହା ବି ଯଦି ରୋଗ ପୋକ ସମସ୍ୟା ହେଲେ ଆପଣ ଆପଣଙ୍କର ପାଖରାଖର କୃଷି ଅଫିସ ମାନଙ୍କୁ ଯାଇକରି ସେନୁ ବୁଝାବୁଝି କରିକରି ସେଇ ହିସାବରେ ଔଷଧ ପତ୍ର ଦଉଛନ୍
3: ଆଜ୍ଞା ଆଉ ବାହାରିଆ ଆଣିଲେ ତ ଆଜ୍ଞା ବାହାରିଆ ଡୋଜଟା ବେଶୀ ହେଇଗଲେ ମାନେ ସେଇ ଧାନଟା ଆମର ଦେହ ପ୍ରତି ବି କ୍ଷତି ହଉଛି ନା ଆଜ୍ଞା ସେଇଟା ଔଷଧଟା ଆମେ ବେଶୀ ଦେଇଦେବା ଗୋଟେ ଗୋଟେ ଡୋଜଟା ଅଛି ଯେ ଆଜ୍ଞା ଆଜି ଦେବା କାଲି ସେ ରୋଗଟା ଛାଡିଯିବ ତ ତେଣୁ କରି ଆମେ କୃଷି ଅଫିସ ଯାଉଛୁ କୃଷି ଅଫିସରେ ଯାଇକି ତାକୁ ଦେଖଉଛୁ ଗଛ ଗୁଡାକ ଯୋଉ ଗଛରେ ଯୋଉ ପ୍ରକାର ପୋକ ଲାଗିଛି ସେଇ ଗଛ ଗୋଟେ କାଢିକି ନଉଛୁ କାଢିକି ନେଇକି ସାରକୁ ଦେଖଉ ସାର ଦେଖେଇଲେ ତାପରେ ସେଇ ଔଷଧଟା ଆଣିକି ଆମେ ଦଉଛୁ
2: ଆଉ ଏଇ ଯେନ୍ ଦୁଇଟା ଧାନ ର ନାଁ କହିଲେ ଏଇଟା କେତେ ଦିନିଆ କିସମ ଏଇ ଧାନଟା କେତେ ଦିନ ଅମଲ ହେସି
3: ଆଜ୍ଞା ପୂଜା ଧାନଟା ହଉଛି ସେଇ ଇଏ ତିନ ମାସ ପୂଜା ଧାନଟା ବଡ଼ ଧାନ ନା
2: ହଁ ହଁ
3: ସେଟା ତିନ ମାସ ଆଉ ଏଇଟା ହଉଛି ଆମର ଦୁଇ ମାସ ସେ ଭୁବନ ଧାନଟା
2: ଆଉ ଗୋଟେ କଥା ଚାଷୀ ଭାଇ ବହିନ ମାନେ ନିଜର ଆମଦାନୀ ବଢ଼ାବାର ଲାଗି ଆଜିକାଲ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଚାଷ ବାସ କରୁଛନ୍ ଯେନ୍ତା କି ମାଣ୍ଡିଆ ଚାଷ ତ ଆପଣ ମାନେ ମାଣ୍ଡିଆ ଚାଷ କରୁଛନ୍ କେ
3: ଆଜ୍ଞା ହଉଛି ମଝିରେ ମଝିରେ ଥରେ କରିଥିନୁ ମାଣ୍ଡିଆ ଚାଷ କରିଥିନୁ ଏବେ ଗତ ବର୍ଷ କରିନାହିଁ ଏ ବର୍ଷ ଆଉ ଥରେ କରବାର ଲାଗି ଆମେ ଇଚ୍ଛା କରୁଛୁ ଯୋଉଟା କଣ କହିବି ନା ସେଟା ଆମର ବର୍ଷା ପାଣି ଅଭାବ ଆଉ କମ ବର୍ଷାରେ ବି ଆମର ମାଣ୍ଡିଆଟା ହେଇଯାଉଛି ଧାନ ତ ବର୍ଷା ନହେଲେ ଆମେ ହେବୁ ନାହିଁ ତ ତେଣୁ କରି ଏ ବର୍ଷ କରବାର ଲାଗି ଆମେ ବହୁତ ଇଚ୍ଛା କରୁଛୁ
2: ତ ପହଲା କରି କେନ୍ ବର୍ଷ କରିଥିଲେ
3: ଆଜ୍ଞା ଏଟା ହେଇଗଲାନି ଟିକେ ବହୁତ ଦିନ ହେଇଗଲାନି କରିଥିଲୁ ଆମେ ଚାର ବର୍ଷ ହେଇଗଲାନି ମାଣ୍ଡିଆ ସେତେବେଳେ ତ ଆଜ୍ଞା କିଛି ନଥିଲା ନା ମାଣ୍ଡିଆଟାକୁ ଆମେ ନିଜେ ପିଟି ପୁଟା ତାକୁ ଝଡଉଥିଲୁ ଏବେ ତ ମେସିନ୍ ଆସିଗଲାନି ନା ଆଜ୍ଞା ଆମର ପାଖାପାଖି ସମସ୍ତେ ମେସିନ୍ ଫେସିନ୍ ଆସିଗଲାନି ତେଣୁ କରି ଏବେ କରବାର ଲାଗି ସମସ୍ତେ ରାଜି ଅଛନ୍ ଆଉ ସେଟା ଛୁଟିଆ ଜିନିଷ ଆଜ୍ଞା, ଯୋଉଠି ସଫା କରବା ତାକୁ ସଫା ଜାଗାରେ ରଖିକି ସଫା କରବା ହେଲେ ଯାଇ ଆମେ ମଞ୍ଜିଟାକୁ ଉଠେଇ ମାରବା ନା ମାଣ୍ଡିଆଟାକୁ। ଆଉ ଏବେ ତ ମେସିନ ହେଇଗଲା, ମେସିନ ହେଇଗଲା ମାନେ ମେସିନ ରେ ପୁରେଇ ଦେଲା ମାନେ ଇଆଡେ ବସ୍ତା ଦେଇଦେଲେ ଆମେ ଏବେ ମାଣ୍ଡିଆଟା ପାଇପାରୁଛୁ।
2: ତ ମାଣ୍ଡିଆ ଚାଷ ଲାଗି ସରକାର ବିଭିନ୍ନ ପ୍ରକାର ତାଲିମ ବି ଦଉଛନ୍, କେନ୍ତା କାଣା କରିବ, ଫେର ବିହନ ବି ଦଉଛନ୍, ତ ଆପଣଙ୍କ ଆଡେ ସବୁ ଏସବୁ ହଉଛି କି ନାଇଁ?
3: ମାଣ୍ଡିଆ ବିଷୟରେ ତାଲିମ ତ ଦଉଛନ୍ ଆଜ୍ଞା, ଆଉ ମାଣ୍ଡିଆ ପାଇଁ ଚାଷ କରିବା ଲାଗି ସବୁ ଇଏ କରୁଛନ୍।
2: ପହିଲା ଥର ଯେନ୍ କରିଥିଲେ ଏଟା କେନ୍ତା କରିଥିଲେ, ହେନ୍ତେ ବୁନି ଦେଇଥିଲେ କି କେନ୍ତା କାଣା କରିଥିଲେ?
3: ନାଇଁ ସାର୍, ଆମେ ଚାରା ଦେଇଦେଲୁ, ଚାରା ଦେଇଦେଲୁ, ଗଛଟା ଉଠିଲା, ଗଛଟା ଉଠିଲା ବେଳେ ହଳ କରିଦେଲୁ, ହଳ କରିକି ପଟା ଦେଇଦେଲେ, ପଟା ଦେଇଦେଲେ ସମାନ କରିଦେଲୁ ମାନେ ମାଟିଟାକୁ ସମାନ କରିଦେଲୁ, ଆଉ ତାପରେ ଶୁଖା ଶୁଖା ଥିଲା ତାକୁ ନେଇକି ରୋଇ ରୋଇ ଦେଲୁ, ବାଲିଆ ମାଟି ଥିଲା ନା ଆମର।
2: ତ ଏ ଯେନ୍ ଧାନ ଗଛରୁ ମାଣ୍ଡିଆ ଚାରା ଗୁଡା ତ ଟିକେ ଏତେ ଷ୍ଟ୍ରଙ୍ଗ ନାଇଁ ରହିସି, ତ ସେଟାକେ ଟିକେ ଯତ୍ନର ସହିତ ରୂପା କରୁଛନ୍ ନା କାଣା?
3: ହଁ ଆଜ୍ଞା, ସେଟା ମାନେ ମାଣ୍ଡିଆଟା ଟିକେ ରହିଦେଲେ ସେଟା ଟିକେ ଅଲଗା, ଆଉ ଆମର ଏଇ ଧାନ ଚାଷଟା ଯେମିତି ଇଏ ହେଇଯାଉଛି ତାଠୁ ଟିକେ ଆଉ ଟିକେ ସେଟା ଟିକେ ଠିକ ଦେଖିକି ରୋଇବାକୁ ପଡୁଛି, ଧାନରୁ ଟିକେ ଏଟା ସୌକିନି ଆଉ। ତାପରେ କିନ୍ତୁ ଗଛଟା ଉଠିଗଲା ମାନେ ଧାନରୁ ସେଟା ମାଣ୍ଡିଆଟା ଭଲ, ସେ ପାଣି ଅଳ୍ପ ପାଇଲେ ବି ମାଣ୍ଡିଆଟା ହେଇଯାଏ।
2: ଆଉ ଏଥର କାଣ କାଣ ପନିପରିବା ସବୁ ଲଗେଇଛନ୍ କି କିଛି ଯୋଜନା ରଖିଛନ୍, କାଣା କାଣା ସବୁ ପନିପରିବା ଚାଷ କରବାର ସେ ବିଷୟରେ ଟିକେ କହିବେ?
3: ଆଜ୍ଞା, ପନିପରିବା ଚାଷ କରବାର ଲାଗି ଆମେ ଭେଣ୍ଡି ଟାକେ ରହିଛୁ, ଏଇ ଜୁନ୍ ରେ ଆରମ୍ଭ କରବା ଭେଣ୍ଡି, ଆଉ ଝୁଣ କଡା ଆରମ୍ଭ କରବା, ଘରୁ ଥରେ ବାହାରିଲା ମାନେ ଆମର ଧାନ ବି ଜଗବା ପାଇଁ ସୁବିଧା ହବ, ଭେଣ୍ଡିଟା ବି ଆଉ ଝୁଣ କଡା ବି ଗାଈ ଗୋରୁ ଜଗବାର ଲାଗି ସୁବିଧା ହବ।
2: ତ ଏଇ ଯେନ୍ ଝୁଡଙ୍ଗ କଥା କହିଲେ ବା ବରବଟି କଥା ଯେନ୍ କହିଲେ, ତ ଏଇଟା ତ ପ୍ରତ୍ୟେକ ବର୍ଷ କରୁଥିବେ?
3: ଆଜ୍ଞା, ଏଟା ପ୍ରତ୍ୟେକ ବର୍ଷ କରୁ।
2: ଏଥର କେତେ କରିବେ ବୋଲି କରି ଚିନ୍ତା କରିଛନ୍?
3: ଆଜ୍ଞା, ଆମର ତ ସେତେବେଳେ ଚାଷ ବି ହେଇଯାଏ, ସବୁ ହେଇଯାଏ, ହେଲେ ଭେଣ୍ଡିଟା ଏକରେ ହିଏ ଆଉ ଝୁଡଙ୍ଗଟା ଅଧା ଏକର ହିଏ।
2: ଝୁଡଙ୍ଗ ଯେନ୍ ଚାଷଟା କରୁଛନ୍ ସେଟା କାଣା ଲତା ଜାତୀୟ କରସନ୍ କି ବୁଦା ଜାତୀୟ ଝୁଡଙ୍ଗଟା କରସନ୍?
3: ନାଇଁ ଆଜ୍ଞା, ସେଟା ବୁଦା ଜାତୀୟ, ଲତା ଜାତୀୟଟା କଲା ମାନେ ଇଏ ତାର ଦେହରେ ବାଜିବ, ସିଏ ତାର ଦେହରେ ବାଜିବ, ହେଲେ ତ ବହୁତ ସେଇ ବାଡି ଦେବାକୁ ପଡିବ, ରାଞ୍ଜ ଦେବାକୁ ପଡିବ ଲହଟା, ଆଉଟା ବୁଦା କଲେ ନା ବୁଦାଟା ଠିକ ବୁଦା ଠିକ ସାଇଜ ସାଇଜ ରେ ଆସିବ, ବୁଦା ଗଛଟା ତାକୁ ଯେମିତି ଯତ୍ନ ନବା ସେମିତି ଫଳ ପାଇବା ସେଇ ଅନୁସାରେ ଆଉ।
2: ତ ବୁଦା ଜାତୀୟ ଚାଷ କଲେ ତ ଟିକେ ଝଙ୍କାଳିଆ ହେବା, ତ ସେଥିଲାଗି କେତେ କେତେ ଦୂରିଆ କରି ସବୁ?
3: ଆଜ୍ଞା, ଆମେ ଗୋଟେ ଗୋଟେ ହାତ ଦେଇକି ଆମେ ହୁଡ଼ା ଦେଇକି ରୁ, ଗୋଟେ ଗୋଟେ ହାତ ଛାଡିକି,
2: ତାହେଲେ ସୁବିଧା
3: ଗୋଟେ ତାହେଲେ ସୁବିଧା ହବ, ହେଲେ ଆମକୁ ଲାଇନରେ ବି ଯିବାକୁ ଲାଗି ସୁବିଧା ହବ, ଏପଟୁ ବି ପାଣି ଆଉ ମାଟିଟା ଟିକେ ଟେକବାକୁ ପଡିବ ସେଟା ବି ସୁବିଧା ହବ, ତାପରେ ଆମକୁ ଝୁଣଗଟା ପଶିକି ତୁଳବାର ଲାଗି ବି ସୁବିଧା ହବ, ନହେଲେ ଆମେ ପଶିଲା ମାନେ ଗଛକୁ ଗଛ ବାଜିଗଲା ମାନେ ଆମର ଦେହ ବାଜିଗଲା ମାନେ ସିଏ ବି ଭାଙ୍ଗିଯିବ, ଫୁଲଟା ଝଡିଯିବ।
2: ତ ଯେନ୍ ଝୁଡଙ୍ଗ ଚାଷ କରି ଆସୁଛନ୍ ପ୍ରତ୍ୟେକ ବର୍ଷ ଆଉ କରି ଆସୁଛନ୍ ମାନେ ବହୁତ ଅଭିଜ୍ଞତା ବି ଥିବା, ତ ଏଥିରେ ଯେନ୍ ସବୁ ରୋଗ ପୋକ ସମସ୍ୟା ରହିଛି, ବିଶେଷ କରି କେନ୍ ଭଳିଆ ରୋଗ ପୋକ ସମସ୍ୟା ରହିଛି?
3: ବେଶୀ କରି ଇଏ ରହିଛି ଆଜ୍ଞା, ଲାହି ପୋକ, ଯୋଉ କଡା କଡାଟା ଲାହି ପୋକ ଲାଗିଯାଏ, ସେଇ ପୋକଟା ବେଶୀ କରି, ସେଇ ପୋକଟାରୁ ମାନେ ଆମର ଗଛଟାକୁ ରକ୍ଷା କରିପାରିଲେ ନା ଫଳଟା ଫୁଲଟା ଭଲ ହୁଏ। ଲାହି ପୋକ ଯେମିତି ଛୁଟିଆ ଛୁଟିଆ ପୋକ ଗୁଡାକ ଲାଗିଯିବେ, ସେଟା ଇଏ ଲାହି ପୋକ ସେଟା କଣ କଣ ମୁଁ ଜାଣିନି, କିନ୍ତୁ ଆମର ପଟେ ସେଟା ଲାହି ପୋକ କହୁ, ସେଇ ଲାହି ପୋକଟାକୁ ସେଇ ଦାଉରୁ ଆମେ ଯଦି ରକ୍ଷା କରିପାରିଛୁ, ଗଛଟା ଯଦି ଠିକ କରିପାରିଛୁ ହେଲେ ଫଳ ଭଲ ହୁଏ, ଫୁଲ ବି ହବ, ଫୁଲ ହେଲା ମାନେ ଫଳ ହବ।
2: ତ ଆପଣଙ୍କର ଯେନ୍ ଖରାଟିଆ ସବୁ ଚାଷବାସ କରୁଛନ୍
3: ଆଜ୍ଞା,
2: ପାଣିର କାଣ ସୁବିଧା ଅଛି ଯେ ଏଇ ଖରାଦିନେ ବି ଚାଷବାସ କରୁଛନ୍?
3: ଖରାଦିନେ ହେମିତି ପାଣି ଆମର ଏଇ ପାଖରେ ବନ୍ଧ ଅଛି ଆଜ୍ଞା, ଆମର ବନ୍ଧ ଅଛି, ସେ ବନ୍ଧରୁ ପାଣି ଉଠାଉ, ଆମେ ଗୋଟେ ମେସିନ ଆଣିଛୁ, ମେସିନରେ ଆଉ ସେ ପ୍ଲାଷ୍ଟିକ ପାଇପ ପାଇପ ଏବେ ଯୋଉ ଧଡ଼ା ଧଡ଼ା ପାଇପ ମିଳୁଛି ନା ଦୋକାନରେ, ବଣ୍ଡଲ ହିସାବ ସେଇ ପାଇପ ଆଣିକି ନଉ, ଆଉ ସେଇଟାରେ ବି ପାଣି ଯଦି ଅଭାବ ହେଇଗଲା ଧାନ ଚାଷ ରହିଲେ ବି ଆମେ ଆମର ବନ୍ଧରୁ ଉଠେଇକି ଚାଷ କରୁ।
2: ଆଉ ବିକା ଭଞ୍ଜା ଲାଗି ସବୁ କେନ୍ କେନ୍ ବଜାର କେ ନେସନ୍?
3: ଆଜ୍ଞା, ଆମ ଲହଣୀପଡା ଦୁଇଟା ମାର୍କେଟ, ଲହଣୀପଡାରେ ରବିବାର ବୁଧବାର ଦୁଇଟା ମାର୍କେଟ, ଆଉ ଶନିବାର ଦିନ ପଡୁଛି ଆମର ଏ ପାଖରେ ଗମଲେଇ ବଜାର, ଲହଣୀପଡା ଆମର ବ୍ଲକ ଭିତରେ ହିଁ ହଉଛି, ଆମର ପାଖ ନି ଦୂରିଆ ରାସ୍ତା ନାଇଁ ଯାଉ ଆଜ୍ଞା, ଦୂରିଆ ରାସ୍ତାକେ ଗଲେ ବି ଆଜ୍ଞା ଭଡ଼ା ଖର୍ଚ୍ଚ ସବୁ ଖର୍ଚ୍ଚ ହଉଛି, ସେଠିକେ ଦେଖିଲେ ହେଉନି, ତ ଆମର ଏ ପାଖରେ ହିଁ ଆମେ ଦଉଛୁ, ଆମର ଠିକ ରେଟରେ ହେଲା ହେଲେ ମାନେ ଦେଇ ଦଉଛୁ ଆମେ।
2: ତ ଖାଲି ବଜାର କେ ନେସନ୍ କି ଆପଣଙ୍କର କ୍ଷେତ ବି ଲୋକ ଆସିକରି ବେପାରୀ ମାନେ ନେଇ ଯାଇସନ୍?
3: ବେଶୀ ହେଇଗଲା ଏକାଥରେ ଯଦି ଚାର ପାଞ୍ଚ ବସ୍ତା ବାହାରିଲା ବେପାରୀ ମାନେ ଜାଣିପାରିଲେ, ବେପାରୀ ମାନେ ଆସନ୍ତି ଆଜ୍ଞା, ବେପାରୀ ମାନେ କମ ରେଟ୍ ରଖୁଛନ୍, ତ ତେଣୁ କରି ଆମେ ବେପାରୀ ମାନକେ ଦଉନି। আমি নিজে বিক্রি করবো কৌ দুই জায়গা আড়ে আমার বিমলাগড় বাজার আছে দুই জায়গা দুই সাইড কে যদি ভাগ হয়ে গলা আমার গাঁ আমি নিজে হি বিক্রি করব
2: তাহলে দুই পয়সা টিকে অধিক রোজগার হয়ে পারুছে নেই
3: রোজগার আজ্ঞা
2: তো নানি আজ আপন আপনকর চাষবাস বিষয়ে বহুত সুন্দর ভাবে বতালে সেতির লাগে আপনার আমার আকাশবাণী তরফ তথা আমার কিষানবাণী তরফ বহুত বহুত ধন্যবাদ জুহার
3: আজ্ঞা নমস্কার।

0: দাদা
1: হ্যাঁ বিরসু
0: শুনলাই নানি হারকর চাষবাস কথা
1: হয় গা
0: বড়িয়া বি লাগলা আর যেন ভিন্ন রকমের চাষ করবার লাগি সে যোজনা রখিছন তার বি প্রস্তুতি করি সারলেন
1: হয় তো হলে বিরসু
0: হ্যাঁ দাদা
1: যেউ গা আমার যে সূচনা মানে রয়েছে সে বিষয়ে জনাইদেমা
0: হই বেলে পহলা করে যেউ বজার হাটর খবর জনাইদেমা
1: বলে আমার রারকলা বজার হাটে আজিরকা পনিপরিবা সব ই ভলিয়া হারাহারি দরদামে বিক্রি বটা হোলা যেটা কি আলুটা কিলো পিছা 20 টাকা পিঁয়াজ 20-25 টাকা টমাটর 50 টাকা বাইগন 30-40 টাকা ভেন্ডি 30 টাকা বরবটি 30-40 টাকা কুন্দ্রু আর কলরা 40 টাকা লেখায় কাঁখের 30-40 টাকা মাখন 20-30 টাকা কঞ্চা কদেল 40-50 টাকা পটল 50-60 টাকা ফুলকোবি 40 টাকা বন্ধাকোবি 20-30 টাকা গাজর আর বিট 40-50 টাকা লেখায় কঁচা মিচা 80 টাকা লাউ গোটাকে 20-30 টাকা সারু কিলো পিছা 50 টাকা অদা 120 টাকা আর লেসুন কিলো পিছা 160 টাকা
0: হই হই ই বাকি সব দরদামান রহিতিলা
1: বলে পানিপাগর সূচনা বি কহি দুঙ্গা
0: হই জনে দু বেলি আমার সুন্দরগড় জেলার পানিপাগ বিভাগ কিরিঠানু যেন সূচনা মিলিছে সেই হিসাবনো আইবা 24 ঘন্টা ভিতরে আমার জেলার পাগটা প্রায়ত সফাই রহবা হলে বি কেন কেনতা মেঘুয়া পাগ দেখা যাবার সঙ্গে সঙ্গে বর্ষা হবার সম্ভাবনা রয়েছে আর যেন তৈলা পবনটা বহিবা এটা ঘন্টা প্রতি 8 কিলোমিটার দেইকরি বহিপারে আর তাপমাত্রাটা সবনু এতকা 40 ডিগ্রি আর সবনু কম 28 ডিগ্রি সেলসিয়াস রহিপারে হেনতান আর্দ্রতাটা সবনু এতকা শতকড়া 42 ভাগ আর সবনু কম শতকড়া 14 ভাগ রহবা বলিকরি সূচনাটা রহিছে
1: বলে ই ভলিয়া পানিপাগর সূচনা অছে নেই কে
0: হই দাদা
1: হেলে বিরসু
0: হ্যাঁ দাদা
1: সমিয়া হেলা নগা বৈঠকি সরাবার
0: হই তো আমার চাষী ভাই বোন মানকে আমার ঠিকানাটা জনাই দেমা
1: হয় হয়
0: যেন ঠিকানা কে পাইকরি আমার এই কার্যক্রম বিষয় মতামত লিখি পারমে তার সঙ্গে কাণ সবু যোজনা করিছন ই খরিফ চাষ লাগি সেসব কথা মানকে বি লিখিকরি ঠিকানা থি চিঠি লিখমে
1: বিলকুল বিলকুল বলে আমি চিঠি লেখবার ঠিকানা হচ্ছে কিষানবাণী কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক
0: আকাশবাণী রাউরকেলা পিন নম্বর 769042
1: আর চাষী ভাই বোন মানে আমার এই কিষানবাণী কার্যক্রমটা কেন্দ্র কৃষি মন্ত্রণালয় ভারত সরকারঙ্ক তরফরু প্রসারণ করা যায়সি
0: তো চাষী ভাই বোন মানে আজির লাগি সমারুত দা আর বিরসু ভাইকে বিদায় দুন
1: জুহার।

0: ভিডিও লাইক করিবা পাই টঙ্কা মিলিব সো ইজি
1: হসিলা অডোনা লিংকস উপরে ক্লিক করন্তু নাহি আরবিআই কহে
2: সচেতন হন্তু সতর্ক রহন্তু।